0: तो इतना ब्रह्म सुन ली सरिता देवी और संगीवन कर गावल गीत नागपुरी में। और कहे ना कि कर्म ही पूजा है, कहे का मतलब है कि हमरे मन काम करब तबे कोनो चीज भेटे, इनसे नहीं भेटे है कि
1: तो
0: नहीं।
1: इकरे बारे आओ जानकारी करत है गुरमाली में, इके बतात हैं डॉक्टर वृंदावन महतो, कर्म ही पूजा है।
2: मानुष सामाजिक प्राणी है कत आर विवेकशील है कत, समाज महान रहे खातिर कर्म करे है, निजे छुआ पुता के पोषक हैं परिश्रम करे है तबे जाके छुआ भरण पोषण है। मानुष आदि युग ले कर्म करिया ओतला आर एहे कर्मे ओकर भरण पोषण है, ओहे महान कर्म के पूजा करते। आज एहे कर्म धर्मिक रूप ले लिया है आर धर्म माने पूजा है। मानुष विवेकशील कर संगे संगे स्वाभिमानो है कर निजे कर्म करी के बाँचेक डोहर जानत, जंतु जानवर नियार पर भरसाय नेखत। जैसन मालिके जखन गोरु काड़ा के खाएक देथिन तखन खात, नी होले भूखे ही बंधार रहतला। मिंतु एकरो कर्म है आघुक जुगे मानुषे फूल फर खाए जीवन जापन करे हेला, तबे তখন বড়ে বড়ে গাছ চড়ে হইত রহেন, যখন কন্দমূল খায়েলা তখন কড়ি ভাড়া হয়ে হলেন, সেই সময়ে কোনো রকম কর কড়েক সাধন নি রহেন, তবে নিজে দিমাগ লাগাইকে উ কাঁদা জের উখনায় খাইত রহ আর এসনে ভাব নিজে জীবনকে বাঁচাই আনলা থেক। একর বাদে জীব জন্তু কর শিকার করি খায়েলা উ সব মানুষে কর্ম রহে। একর বাদে মানুষ কৃষি যুগে আওলা আর খেতে গঠে কাম করি ফসল অর্জলা, এহে ফসল এক দারুণে জীবন লীলা চরে লাগলেন, ই সব কর্মে একটা শান্তিক জীবন আয় লাগলেন। এহে ভাব মানুষে হমেশাই কর্মকে ধর্মকর রূপ মানলা ঠিক আর পূজা করলা হাত, সভে সময়ে লগে নিজে কর্মকে পূজা করলা ঠিক। যখন ফল ফুলেক জ্বালায় গাছ উঠে হেলা তখন গাছকে গড় লাগিত্র ঠিক পূজা করিত্র ঠিক, কারণ ও রকমকর কামে ভয় বনল রহিগলা, গিরেক ডর রহিগলা আর এহে ভয় কর কারণে পূজা অলে। শিকার করে যখন বাহারাই হেলা তখন হিংস্র পশু ডর রহেন, তবে পেট পোষেকতে হ্যাঁ লগে জীবন নি দেখিত রহ, উটা ও সময় কর অকর কর্ম রহেন আর ওহে কর্ম করি ছোয়া পুতা পেট ভরিত রহ। মানুষ হমেশাই সামাজিক প্রাণী রহলাহাত, সামূহিকতাক জীবন জিওলাহাত, কোনো এক লগে কাম নি করে পারলে সবাই মিলি কামটা পুরা করলাহাত। এ খাতির আজ মানুষে বড়ে বড়ে পাহাড় ফাড়ি ডহর বনালাহাত, ভয়ঙ্কর নদীকে বাঁধি পুল বনালাহাত। মানুষে যদি চাহে তো কোনো কাম ভারী নেখে, সভে কর্মেই নির্ভর হয়। আজ মানুষ বিজ্ঞানকর যুগে জিয়ে লাগলাহাত, বিজ্ঞানে সময় আর দূরীকে বিজয় করলাতে।

তক কি লগ জান তক চলি গেলা। ইসব নিজে কর্মকর আধারই হে পারলাহি। মানুষে নিজে কর্মকে ধর্ম মানলা থিক আর এহে ধর্মকে পূজাক রূপ দেল থিক। বিকট লে বিকট পরিস্থিতি মানুষে নিজে কর্ম নি ছাড়লাহাত আর এহে স্বাবলম্বন কর কারণে মানুষে সুখ পাওলাহাত। মানুষে যদি নিজে কর্মে সুখ নি পাবেস তাহলে উ কর্ম বেকার হলে। মানুষে নিজে সুখেক তেহে কর্ম করে। যখন চাষায় কঠিন মেহনত করে চাষ করিস আর যদি কোনো ফসল নি পাবেস তাহলে উ মেহনতটা ওকর বেকার হে। কিন্তু কর্ম করে নি ছাড়ে। যেদিন ওকর পরিশ্রম কর ফসল পাবেস উদিন ওকর আত্মিক সুখ পাবেস। এহে সুখে খাতির মানুষে কর্ম করে। যে লোকে কর্মকর পূজা নি করে কর্মকে প্যার নি করে সে লোকে নিহাত ভাগ্যকে আর ভগবানকে দোষ দেথি। তবে এহে কর্মে কষ্ট পাওত কহলাহে তে পরত্র দুঃখ পাওহি শির ধুনি ধুনি পচিতাহি কালহি কর্মহি ঈশ্বরহি মিথ্যা দোষ লগাহি। সে তহে নিজে কর্ম নিজে করনা চাহি আর ভগবানকে প্রাপ্ত করনা চাহি। ভাগ্যেক আশায় বসি নি রহনা চাহি। যে লোক নিজে ভাগ্যেক ভরসায় আহে উ লোকটা বেজাই দুঃখে নি হলে কষ্টে আহে। সে তহে কর্ম প্রধান দুনিয়ায় কর্মকে মহত্ব দেনা চাহি আর নিজে ভবিষ্য বানানা চাহি। যে লোকে কর্মকে মহত্ব দেলে আহে উ জমিন লেক আসমান্ত উড়ান ভরলে আহে। আজ কর্মকর অনুসার জাতিকর নাম হেলাহে। যেসন কুমার এখর কাম হেলেন মাটিকর হাঁড়ি খাপড়া দিয়া বানানা এই এখর কর্ম করিস। আর ধর্ম কর্মকে মানি লেল আথিক আর কর্মকর পূজা করত। যে কোনো কাম করে পেহিল নমন করে আর কাম শুরু করে আয় একর আসল কাম হাঁড়ি তেলাই বনানা আর বেচি খানা। যদি না বেচা থি তবে পয়সা নি পাও তাক আর পয়সা নি পাওলে খাতাক কিনা। তাকরে মহান নিজে কর্মকে বেশ লে বেশ করে চেষ্টা করে আর আয়কর স্রোতকে বাড়াই। তেসনে ভাব এক কিষান খেতে গোঠে কাম নি করলে ফসল নি পাওতাক আর ফসল নি পাওলে কিনা খাতাক। এক কিষানও যখনে কোনো কাম ধরে তখনে ওকর কর্মকর জ্বর রহুক কহি ভগবান পাশ আরদাস করে। কর্ম হেলিক আসল জীবনের আধার। ওয়ে মহান যখনেই কিষানে ধান বুনয় ধান কাটয় ধান ঝাড়য় তখনেই সবে সময়ে নিজে কর্মকে পূজা কর। তাকর বাদেই কাম চাহে ধান বুনা হোক ধান ঝাড়া হোক তাকর বাদেই শুরু কর। তেসনে ভাব ব্যাপারী বর্গের লোক নিজে দোকান বা ব্যবসায় সংগঠনের লোকে সবে কর্মকর পূজা কর তাকর বাদেই ব্যবসায় চালার। দোকান খোলে পেহিল দোকানে দুয়ারিকে গড় লাগতিক তবে দোকান সামান দোকানে সামান বেশভাবে বিক্রি হোক কহি কেউ কেউ জুতা চপ্পল তো দোকানে ভিতর নিলেগত। দোকানে ভিতরেই দেবী দেবতাকে কোনো কোনায় স্থাপিত করি রাখতেন আর সাঁজ বিহান কর্মকর অনুসার উ দেবী দেবতাকর অগরবত্তি জ্বালা তবেই দোকান বন্ধ করত আর খলত। তেসনে কোনো নকরি পেশা করা লোকও নিজের নকরিকর পূজা করে আপন কর্ম ইমানদারি মহান নিভায়। মিন্তু যে লোকটাই নিজে কর্মকে ইমানদারিপূর্বক নি নিভায় তাকর নিশ্চিত রূপে ওকর গলত ফল পাওয়াই। ওহে মহান নকরি পেশা করা লোকও নিজে কর্মকে ধর্মকর রূপ দেথিক আর পূজা কর। চাহে উ জাহাজ চালক হেও রেল চালক হেও বস চালক হেও সবে নিজে কর্মকে সাবধানীভাবে আর ইমানদারিভাবে নিভাও আর এহেটাই পূজা হেকে। ডাক্তার ওকিল প্রফেসর মাস্টার লোহার মচি নাফিত মন্ত্রী সন্ত্রী সিপাহী সেনা আদি যতনায় যাহা যাহা না নকরি করত সবে নিজে কর্ম করত আর পূজা করত। তেসনে ভাব এক লুটেরা চোরে এখরও নিজে কর্মকে পূজা করতিক। যেসন চোরে কাম চোরি করনা মিন্তু চোরি করনাও অতনা আসান না লাগে আর কাকু লুটি আনাও অতনা আসান না লাগে। ওহে মহান কর্মকর অনুসারে ওকু সচেত হুঁশিয়ার হিম্মতদার হে হে। তবে এসন কর্মগিলা কানুনন গল থেকে ইগলায় আজীবন কারাবাস নি হলে মৃত্যুদণ্ড পায় পারত। ওহে মহান ইরকমকর কর্মকে মান্য নেখে সমাজে এখর তিরস্কার করা যায় নি হলে এখরও নিজে কর্মকে পূজা করতিক আর চোরি করনা ধর্ম মানতিক। জীব জগতের লোকে সবে নিজে নিজে কর্ম কর। বনে ঝাড়ে চেরি চুনগুনি বাঘ